0: มาตอนนี้ความมันก็ไม่เปลี่ยนคนไม่รักคนอะไรมากนะทำไปเรียกชุกชิบยันจูดจ้าไปที่คอมพิวเตอร์กินด้านดูเกตต่อไปจะตอนนี้ดูเช
1: นะชิบยันมาเนี่ยคนนี้คนความมันก็น่ามองตั้งแต่เมื่อไหร่
0: কম্পিউটার বিক্রি করলে শিকাউনে আনি মারমাত করলে নেপাল কে নম্বর 1 হারু এন্ড সাতর এডুকেশন সেন্টার হন ইউ ও সিপিএন মত কম্পিউটার পাউনো কা সাথে কম্পিউটার শিকাউনে রকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিক্রি ঘর মই ব্যাংক মই হবে স্কুল অফিস দুন সুকে সেন সস্তা মা বিক্রি এই আয়ের আপ বানাউনি সুবিধা পিন ছা জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাচ্চা কুপিন ব্যবস্থা ছা হই কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম ও ইনভার্টার কো ব্যাটারি পানি পাইন ছা ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট ফোন পর জোড়ি ছাও
1: আমার মনে হয় আনে
0: ডাকে আও তালো বেতাল মহিদের ফের দুকা পাইলা নি ঝুসি আও এ ফোন নম্বর 0215 45787 98 4 20 35 541 আ ভয়ো আ গুড ভেরি গুড ভেরি গুড